0: ইবো আকা শনি লেন কাস্তিং ইচুনান দস্কেট ডলমানি নাসুলগুন সানাজাত লাদাখসি দুতন গুনেস্কোলা সাব কমিটি ছক্সপে নাঙা সুংরোস ছাকা নিবেকা অ্যাপেক্স বডি তাং কেডি উস্কং গুনে ইট সিমসপো মঞ্চুগা জাতে নক ইসদে ইংলিশকে জুংডেলে সার্পেল এরচোচা সিক্সপেল তে ইয়ত খানে না সাত খান নাংশিন দাং ইট ছক্সপে রিংসলা লাদাখ সিনা মিমাং স্মাং লুকসি জুং ইয়াংস্কের খংচেস তাং স্টাটিমসে সুংস্কোপ তাংচেস নাগাল্যান্ড সিকিম তাং মিজোরাম গুনে নাঙা ইয়ত খান চুকসি স্টাটিমস আর্টিকল সুমগা দুন চুতুন শিক এ এফ তং জি তং চেস লা ইন প্রিন্সিপাল থকনে লুথুন শুকুত জুস্তে ইয়ত এনক চকসপে নাঙা গোসকং গুনি লাদাখ সে দুতন গুন বুড়া জাতে এনক সার্পেল ইগে নাংসিন চুজুং এ নাং এ লোনখং সে স্পন্ব গুন তং লাদাখ সে উসকং গুনে পাল্লা লাদাখ সে দুতনে থকা তনসা সচ্চানিকা ইন প্রিন্সিপাল একা লুথুন শুকুত খান গুন সাতা জাতে ইয়ত এনক এব নাংসিন থিমস চোচেস বাজেট তং পেনে ডোসং চোচেস তং লাসির না খংচেসি ওয়াংছা মিক্সালে দামসখানে উসকং এলাকায়ংচেস তং উজুং আজদিল দানিকা থিমজো চকসপা চকসিগিয়ংচেস তং টংসচি থেতে জানাং জুং এ স্পনব ছেনমগুন উজুং আজদিল দানে মিমাংসেল দামসখানে উসকং সুয়ে ইয়োগায়ংচেস গুনে তরসা গুনিকা চক নিসকনে লথুন নেকা বাবসে ইনখান নেসকোলা সাথে নকতে না চকসলা না এ লোন খুংসং লাদাকসলা গেলখাগি সাত দাকসে তুসলা তাংচে স্মেত কানে গুছান গুন সাদা জাতে ইয়ত খান ইয়তে ইনক ইয়ং লাদাকসলা দাকসে ইরিংসলা ইয়ংগো ইয়ং ইয়ংচেস নি ডোসং স্পে না লাশেত পাগুনি ফক্স গুন ডান্ডা চো ঞানচে স্মেত কান গুনি রুগুছান গুন সাথে ইয়তে নকতে না চকসলা নামঝিক ইয়ংগো থেতে গেলখাগে ছাদে গোসদুম গুন ডান্ডা ছা জিকতং গেলখাগে ছাদ তাংচেস ইন মলতেস চুজুং না লোন খুঁসে স্পনবগুনি সাদা জাতে নক না লোন খুঁজতাং ইয়ামপো চকসপে না আপেক্স তাং কে দিয়ে থুসমি গুনতাং ইয়ামপো লাদাখসে গোসকং গান বা থুস্তান ছং এমপি মোহাম্মদ হানিফা জানতাং দেপন জুরবা টাশি গেলছান গুনাং জুকস্তিয়তে নক দাং ই চকসপা চকসখানিকা ইট সিমসপো সঙ্গন চুগঞ্জিক লাদাখ রাশকং চকসপে দেপন জুরবা টাশি গেলছানি ইজুকমলা জাজ
1: जो हमारे जो बहुत जो सारे जो पेंडिंग इश्यूज है उनके ऊपर जो है एक सॉल्यूशन निकल के आया और जो कि बिल्कुल लद्दाख और लद्दाख के लोगों के हित में था। तो मैं यही कहना चाहूँगा कि भारत सरकार को धन्यवाद करना चाहूँगा, स्पेशली ऑनरेबल प्राइम मिनिस्टर को और ऑनरेबल होम मिनिस्टर अमित शाह जी को, क्योंकि उन्होंने हमेशा से जो है हम लोगों को ये एहसास दिलाया है कि भारत सरकार जो है लद्दाख और लद्दाख के लोगों के हित में काम करना चाहते हैं। और उसी के चलते हुए जो है बीते हुए दिनों में जो है हमें यूनियन टेरिटरी का दर्जा दिया गया था और उसके बाद जो है हमें फाइनेंशियली एम्पावर कर दिया था। और लद्दाख में जो पिछले 30-40 सालों में जो काम नहीं हुआ है उनके ऊपर जो है काम हुआ है।
0: लद्दाख से ना स्टैंडी चने शुक से रिग्यू जन्यांग थापसला में रिग्यू छुचा ने शुक तंगपो शिक्रांग चोंगला से थोगा पिंचेसला लद्दाख उसुंगाज दे शेशक्रों जुनबा विने कुमार सक्सेने लोशंगे पिया ऑयल एंड नेचुरल गैस कॉर्पोरेशन गगार जुंगे पीएसयू तंग न्यांपा लोशंगे पिया छतुने इच्छेका चक्सदाख जाते नोक লাদাখ উজুং আজ দে লোপটে ইয়ন্তান স্কুইটং শ্রী ভানু পার্বে মেছিস নিশু চাকনে সে জাগা দুর্ভুক রুচং সে জিক্সকো লাশকোতে এনক কংয়ে লোপটা গুনে নাঙা লাসি ডুলে নিয়ত খান গুনে স্কের চিপ জাতে এনক ইয়াং কংয়ে লোপটুক গেরগান ফামা তাং গামিউ লন্তান চসপে থুজমি গুনতাং ইয়াম পয়জাল থাত জাতে ইলদানে জুয়ে জাবস্তকস্তাং লাসির গুন থেতে ইয়ন্তান লোপজং এ থগা

0: depend yu tsuno le.
1: Kasa.
0: Ta karan zes ni dasa season po ngati Ladakh sina dasa growing season po jaga khachi ki kha zu complete so tsuno le jese sham jena nubra jena lekin baki sowing chocha no le.
1: Kasa.
0: Ta de jago ni kha sowing chua sa sngan langa na chi chi chua go shen de school nga chek jun le.
1: Kasa.
0: Sabse pehle nga na chi chocha no jene kale field sanitation de shen le. Field sanitation jena de jing po saf chuchas. Nani nga da nga dekha stable ya chiton chi loose te yunari don kyo se bilkul clean chose saf chuchas po mal zar चेज एसपदी का बुची की ठुल तां से होनो ले यंग को ओवर विंटिंग स्ट्रक्चर को नहीं होनो ले दो लूज दे होनो दे फंग आदा समो पचस नल ना जिंग पो यंग आदा गा छस तब ने दे जगह साफ चुचस पो मन जरूरी सुख ले
1: कसा
0: देस तीन ना आदा सीट मोस्ट तां जानो ले तार मोस्ट तां से बिल्कुल सीट बेड जेशन ले तार देमो चो से पूरा मोस्ट तां से ठीक चो से टीलेज चो से ना दे आदा सीट बेड गुन चानो ले মেজর ক্রোপ দাসা সোয়িং চুইন হন কালে দিন মেজর গাঁদা ইনাজ নারী চি চি তাবানো নারী গাঁদা নাস নো তাবানোলে ইয়াং ইনাজ গাঁদা শনমা মারি তাবানোলে দালি রিক্সেন তামিন এসে দাসা গাঁতি লাদাখ সেনা খাস কর ব্রডকাস্টিং চুইন হনলে ব্রডকাস্টিং ইনাং গাঁদা সি চেক সোনি সিট রেট জেশন দো মন মাপু চোসে নোকলে খাচিগি তা দিস কোলাঙা চেক জুইন কালে তা মন খাচিগি মন মাপু ইউজ চুন্দুক সোন পু মন মাপু ইউজ চুন্দুক তা দিউ মাপু চিফ হ্যাং গাঁদা ইউজ চুয়ার গোসে নোক সি দিউ কম কাজু চুচে নোক দেশ কোলাঙা চেক জুইন গাঁদা দাস দাঁ দিরিং এ টেকনোলজি সোস পাসা এগ্রিকালচার আনু ট্রেক্টর ইউজ চুন্দুকলে ট্রেক্টর ইউজ চোস্তে না তা দাসা গাঁদা সোন পু তাব তাব সিস্তিং না গাঁদা মন নোপলিগা জায়গা খাচিগি দে জাগুনে চি ছানো জানারি ট্রেক্টর ই সিট মোস্ট আনারি সিট মন পুরা এক ফিট চোষি খো থিল লবু দে ছানো লে
1: কসা
0: তদে জার্মিনেশন পর প্রপর মাসোস পসং খো গ্যান লবিং সে ইয়ো মানো পলে
1: কসা
0: দে ভিং নি জুয়া দে লে আগর ছেনমো ট্রেক্টর নে মো ইজু সোইং চোচেন নারি পাওয়ার টিলার দিন চোনা দেজম চির গোশে মেল লে লেকিন ছেনমো ট্রেক্টর গা জকি খা ট্রেক্টর ইউজ চোন না মোস্ট আন সে স্টিং না গাদা সে সাউন্ড পুতা বি দু চ থাবস কুন চোনা রি গেলা চেচেন লে চেজ এস পিন এক গাদা এ সি খুই জেনে রি সাইন্টিফিক রিজন চিক জেনে লে সোনি গাদা না সি ন টো ইন না খুই সাউন্ড পু মানা শুনছে ছুনি ওন লে
1: কসা
0: তদে নু ডাই মিটার ইউন চলনে সিডি সিডি ডাই মিটার পো হাফ ই হিসাব চি মানে খেতো পে খাসা ইউম গোশা মেন আমন এক ফিট চি চি খো থিল লবু চে ছানা রি খো জার্মিনেশন পো প্রপার ছা মে চুলে
1: কো ইউন চল দঞ্চেস পো
0: দঞ্চেস পো প্রপার রিজু ছা মে চুলে তে ভিং নি জুয়াই দেনা এনলে কি স্নাল লার সমা চুচেস পো সাফ চুচেস পো ফিল্ড গুন গাজে গেন গাদান সি মোস্ট না সি চি তপচে না দে জায়গা সাফ চুচেস পো কালে দুসরা কিউ সে না সিট গাদান নাস না টু খাস কর কিউ সে না রি দে জগি খা গা ছেন মো ট্রেক্টর গুন ইউজ চুন না রি দেখা মোস্ট না সে স্টিং না সাউন তাব না রি গেল ছে চেন না
1: কসা জিংবত পমং পে দং দিনে তেন গাতা ছদমে রিক্স গাতা সাসপো জুন সালে নি নগল জু সুসিং গাতা সালে না ইনো সুসিং গাতা দান নি নাই নগল জু তা গাতা নাসা চিক না ইয়াং ইয়াং নাসা চিক গাতা খেছিস তিনি গাঁতা জিম্বাত মমংপি সুসি গাঁতা পোক ফুদে গাঁতা খে সাল দুগলু তাতে পোক ফুচিস পিকানে তিনি তেমি না ইউৎকানি গাঁতা নুসপা গুন তিনি মেতকান ছাচে নগলু মেতকান সুপা তিনি গাঁতা ইয়ং কাম ছাচে সিং গাঁতা জিগ্রি হতে নগলু তা গাঁতা জিম্বাত মঙ্গল না তিনি নাসা চিক না ইয়ং নাসা চি কা তিনি তে সাসপোজ গুন গাঁতা খেচে সি সিরকা গুন কাজু রে হতে নক ইথক পিকা কাজু শুনে হবে
0: ওলে কালে সবসে পেলে গাঁদা দিও ধ্যান দেব বোর বোশন কালে তার না সাসপোজ পো যান জায়গা চিকি খানা জায়গা চিকি সাসপোজ সি খেচে সু
1: কসা
0: দেনু ধ্যান ইয়া প্রকোশন কালে সাত সম পজ সুন গাঁদা খেউ সনে ইয়া তো গাঁদা মন নতো চেন ইয়া ইভিনিং টাইম ইখা
1: কসা
0: চিজ এসপা কারণ দাসা খো এনভায়রনমেন্ট চিকি কালে মাইক্রো এনভায়রনমেন্ট চিক দেনা গাঁদা ফুচ ইয়া জায়গা চে শিফট চুসনো খোঁজ এক শোক লাগে ছানো লে দাসা গাঁদা টেম্পারেচার পৌঁছতে নলে টেম্পারেচার পো ইনক্রিজ ছেন নো
1: ইয়া
0: আচানক সে টাকমু চেক ছানো লে খাস কর গাঁদা নিমে দুন লা আগর দাসা গ্যারা বারা বজে আগর ইয়া এক বজে তো সে খে নারি ছত মানে তেজ হো নলে দে ফেকো এক সার্ভাইভ চুচেস পো গাতি সিডলিং উঁচে যত সে কমজোর হয় নো ইয়া চেক খোঁজ নো খোঁজ জায়গা স্পষ্ট নো পলে দে ফে দে ধ্যান গড়চে নলে কি মর্নিং ইয়া ইভিনিং টাইম খে গাঁদা সাসপোস তাঁচি কোশিশ চুচে আ জগে গা জগে গাঁদা সাসপোস খেরছেন লে দে জগে খেউসে না পুরা সিট বেড পো প্রিপেয়ার চুসে ইউম গোশন ওলে মোস্ট তাসে ঠিক চুসে মান পনেরো বিশ দিন সুন লঙ্গাদাং এসে দেয়ানু গাতি লোকাল লুত ইউজ চলে কম্পোস্ট ইয়া গাদাং এফ ওয়াই এম জেরো নোলে গাতি লুত লোকাল লুত পু ইউজ চেন লুত পু মানে মাপা ইউজ চোচে মান ওলে চিজ এস পাসং খো চপ জগা চি খে না ইয়া জগা চি এস পো টাইম পি খা থোড়া সা গাদাং এসি লুত কম রিকতা সে স্টিং না চিজ এস পা কুরা ছুপ সে স্টিং না মেন রে গাদাং লুত মাপু তাম গোশা মেন গাতি লোকাল লুত ইন ইন না ইন গাদাং ইউরমা ইউর জানা দে জানা তাং না রে ঠিক চাই চাই লে
1: কসা তাঁতা জিম্বাত পামং পে হলে জুতে গাঁতা সাসপোজ সাল তে নিরা জুত তেনে গাঁতা গাঁতক ইয়া ফিতক কাজুক সে সাল না তেনে নিমু গাঁতা মিশাল চেজ হলে জু চান্তুক নিয়ান না তেনে গাঁতা গাঁতক ইয়া ফিতক গাঁতা সাল না দু গেল চেচে জেন হলে জু তা গাঁতা জিম্বাত পামং পে তেনে গাঁতা ছু গুন তেন তুস পিকা গাঁতা সাল সাল দুপ হলে জু তেও গাঁতা গেল ইনো গা ইয়া ছু গাঁতা ফিতক গাঁতা সাসপোজ সাল তে তিং নাই ইয়া গাঁতক গাঁতা ছু তাং না তেও গেল চেচে জেন ই থপে

0: ngaje akash vani le ne jun jek tan pito che chot dun dans kar ma chuk sum charu ka sa ta to so cha pi shes ting ne la da sna na sul tang del cha cha na sa
1: वाईडीए ले तंग वाईडीए रूप से टैडी गे का शास जिगमित इशे दोरजे खान पो छोगे उठी देनांगा तलतन मीमांस गुन कोरजोक लो रिंजन जुंगदान फुगे नाजा लाखेरा जाची सिनो छिलजा मेचेस निशुर संगे जागा लेने कोरजोक लो रिंजन जुंगदान फुगा लेपची सिनो छिलजा मेचेस निशुर सारुक छिशुई जागा स्नातोगा रियो संगजोत यांग ते जागा तलतन मीमांस ला शास जिगमित इशे दोरजे खान पो छोगे छपक मेदे वांग तंग जांगजो दे लुंगसाला जाची सिनो छिलजा मेचेस निशुर सब्दो ने जागा लो रिंजन जुंगदान फुगने चुमुरे गोनपा नाजल जाते কর্জো গনপা খেরচে সেনক ফিতোগা কর্জো গনপা শোচক ফুলচে সেনক ইয়াং মেচেস নিশুর সাবগা দে জাগা সিঙাতোগা থুকজে গনপা নাজাল জাতে লিয়া লক্সতে খ্যংচে সেনক নাজালা স্কোদো দিয়তখান গনে মেচেস নিশু নে ফারলা হিমিস স্কারে লাব্রাং এ ওয়াইডিএ অফিসলা পাসপোর্ট সাইজ ডাপার নিস নামস্তে স্কো রাজাত গস্তেনক ইডিংসলা স্কেলডেন তাং দনথাং থেতে মি জেরি কানে পেনে কিরমোস টং টুক লেনচে সেনক
2: ট্রাইবেল তোনচান লুনখুং সে লাদাখ সিনাঙা জোপাগুন্দা এস এস জি ইয়ং রংরক সসপাগুন ইম পেনেল আর্টিজানে গাছতুন নাঙা গাছু জুয়াত জোপাদাং রংরক সসপাগুনে রং রং এস টি লাখের প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক তাম প্রোডাক্ট ইয়ং চালাগুন নাম স্টেজ কেউ দাজাত রেজিস্ট্রেশন ফি মেটপা রং রং মিঙ্গুন এল ডি ইকসাং এ ইউনচোজলা ইন্ডাস্ট্রি রং কমার্স লাসকুংলা সালাজাত মিংস কাঙ্চে সেস তিংজুগ সেস্টং মেট সেস নিশুর সাঙ্গা এনক তিনি মেট সেস নিশুর সাঙ্গা স্নাতক উচ্চ চুইকা ওমেন পুলিশ স্টেশন ইয়ে খুলা ইয়ৎকান কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সসকাঞ্চ কেউ দাজাত ইয়ং লাদাখ সে জোপাগুনে রং এর চালতং খুদ গুণস্থান আজাদ।